0: তোমার কে রাখা আসবে?
1: না যে গাড়ি পাকে আর চাকারে এর তুলু রাইবে এর আর রাখা আইবে
0: কাজ বলাইন
1: আউন
0: আউনের নাম ইউয়া
1: আও আবু না চিন্তা হওয়া সে দু হল এর রুপা আইবে এর তুলু এর আর রাখা আইবে
0: নাম বিয়র চুলু রাইবে এর আর রাখা আইবে আইনম গাড়ি গাড়ি যাও নাম থাসা নিমশাওয়া ডাঙ্গাল দি ইয়ো নাম গেলা
1: মাগি
0: মাগি নাম
1: এ গুরু দুনি হরা রাখতে নাই বে নালান নালান
0: নালান ইয়ারুন পিউন দুন ইয়ারুন পিউন
1: আ
0: নাম সুরো বলা ফেলে মান
1: পুরো বলা হলে আর মান
0: আয়ের দলিল ওর গাড়ি গাড়ি আরা
1: যা লুহ হল নঙ্গ গড়ি দেরো নঙ্গই আছে
0: নাম আয় গেড়ে
1: গুরুদরি গুরুদরি নাম পাত্র তো যে এই দিনা সাগলান নেরা কিসু নালা নেরা না
0: সেই দাউড
1: নালা পায়া হলদি
0: বাতর ফল্ড
1: নালা কিসু নালা না আছে
0: ওইসে আই করে বিলাই লো বাজে না
1: এরে বিলাই আর তুম সাকরেই হলদি নেরা এরি আছে
0: দাঙ্গাল গালাসো কলজিসো দাঙ্গাল গালাসো দো থামা ফাফানিয়া ইয়ো কাসুর
1: আর তুমি আর তুমি তো বলেছি এরি আছে সেই দাম না আমি এরি আসুন তো সে আসলে দিল ওলো এরি আসুন ছিল ওলো এর দেও
0: আদে রসালে নিন কোরমা সো ইয়ারে আকন চসে
1: আতে
0: গলা নিরো আসক্রিনে না
1: গলা গলা কল্যাণ চিরো কুই হালা গিনে আ বোই নো কে তারা কো
0: গলা কোকর দিমা আইসুম
1: বুলা মামা সা আমার বর্তি
0: বুলা মামা সা মালম বর্তি কমা আউনন কারাম না মালম বর্তি দি সিরি কুমদাই
1: সিরি সন্ড গাইর মা
0: সেকন্ড ওয়াইর মা
1: আউনন ফিডেলা আমি বুলা লাভ আজরি মে গরগনার
0: ই আমবে তোড না মানতি আওয়ে দগনা তানা
1: এ ও নার মাই তো
0: ইনডা
1: ইনডেরো গম না ফারে গরব চিরা নার মাই
0: রুশে রুশে
1: না সে কি হোন হই যায়
0: ইনডা আসকনি না না ইউরো আসকনি না বোটু ব্লা বাবুলা এদলান পরস্ক্রাম দেরে পরোচেজেন স্ক্রান টেন্ডেন্সি আমদানি ফরেস্ট ক্রম দা বোসান আর সুসু আমদানি ফরেস্ট ক্রম দা বোসান আর ইন্ডিয়া ফচার আইন কাপসনা দা নিলে আঙ্করনো